Acara hepsini edeceğim. Yoga hakkası ucubu mu kukarım ben. Müşünen mi genelde? Hatta bir bilgi yala. Ağrı bilgi. O eğildi. Bir daha su kopya. Ben zorla kopya bir. Seriyiz. Dibersin nöyleceğim. Diduk kagoyu PDF'ka. Narup didudu. Mutiyamuku yeyeyeye sanchiniye. Atatwe pekeyare numeri didudu'yga. Narup ikonmanı marwe. Narup etuweyru, narup etuweyru, narup betoma dume eyu. Betoma satramda lagu pekincha. Sanchi taime, sanchi tolame, sanchi tangkaja. ตะนี้มีอะไรกันเลยค่ะมารุดิเตียมีเตียมพับอีมูจาเลยมารุดิจะเอชดิเช็ดทำเลยมารุชิเซ่จุดุเซ็ตตรงนั้นจ้ามารุอันนั้นได้กูเป็นจ้ามารุดิโลว์มันเป็นผู้ไม่ใช่หรอกบอก